0: গুগল বাৎসল্য পোখরা ক্লিনিক নিউ রোড পোখরা ফার্টিলিটি হোপলাইন 01-597-0611
1: Music Nepal Entertainment Unlimited.

0: বাগসালিয়া পোখারা ক্লিনিক, নিউ রোড পোখারা, ফার্টিলিটি হোপ লাইন 01-597-0611।
1: জানে নহি দেঙ্গে তুঝে।

তোমালে মাফ করে দিও হয়ে ওজন মামা তিন হন সকিন আপনি পরিবার বাজক বনে অর্ক জন্ম মা এটা আসল পরিবার মেরে জন্ম হোস জসলি ছোরিক মন্ড ভাবনা বুঝোস।